0: In het gebied hangt nog wat bewolking en in het zuiden van het land trekken sluierwolken over. Op de Wadden worden 22 graden, in het midden van het land zo'n 25 graden, maar in het zuiden, in Limburg en het oosten van Brabant, kan het lokaal nog 30 tot 32 graden worden.
1: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
2: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl. हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07536522747 मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070 36522.

लता जी के आवाज़ में आज के प्रोग्राम में फिल्म का नाम मेरा साया टाइटल सॉन्ग आपने सुने मेरा साया से जो 1966 में पिक्चराइज किया गया है। मेरे प्यारे सुनने वालों, gevoelige mensen zouden gekoesterd moeten worden. Zij hebben intens lief en denken diep na over het leven. Zij zijn trouw, eerlijk en oprecht. De eenvoudige dingen hebben voor hen vaak de grootste waarden. Zij hoeven niet te veranderen of harder te worden. Het zuiverheid maakt hen tot wie ze zijn.